0: মানে রোহই বাড়িতে নিতে উকনা সিনা বোন গাল মারা।
1: হ্যাঁ সারি গে আচ্ছা গাতে লে গোদ মে সে আম হা নিত হবি তিন দারেম রোহই কাতে
0: নামা আডি নংকান কুকলিম দহ কে আ যেমন যাহাই গেম কুলি খান টাটকা দো না বাই লে দাঁড়ে মেনখান হ দারে দিন রহয় কা ইয়া গাতে দমেটো দে বই রহয় কা রহ নিনা দিন রহয় কা যেমন হড় কো মেনা সে এক পোধা মা কে নাম মেনখান ইন দ আলে ঘরঞ রে যাহা তিন হড় না কো ইন হড় নিতুম গান তে দ পলন দারে দিন রহয় কা গিয়া মাখান হড় মামন মেতা কো দারে রহয় দারে রহয় না দ নিজে তে মানা ইহ হইয়া আদো নয়া পোধা রোপন মানে দ না যাহা দারে রহয় বন মেনিয়া আবো নোয়াতে ঢের লাভ বন নাম দাঁড়িয়ে কানা আর দারে রহয় মানে দো চেক কানা যাহা জি হুডিং হুডিং সে কটিক কটিক দারে যাহা তাহেনা আজ তেগে অমন কোয়া ওনা কো আবো তুত কাতে নংকান জায়গা রে বন রহয় সে বন উচড় মা যাহার ভাগি হাসা সে ভাগি ওনা বাতাবরণ তাহেন মা পর্যাবরণ মানে অনকানা তাহেন মা ওনা দারে হারা বুরু মা হ্যাঁ সে চেদা সে যত দারে দো গোটা জায়গার দো বাং মারাং আর নোয়াতে আবো আইমা লাভ বন নাম দাঁড়িয়া যেমন যতক্ষণ মারাং মা হই না অক্সিজেন যাহা বন নিরোড় হয় যাহা পর্যাবরণ সন্তুলন বেনাও কাতে তাহেন কানা জীবন রা অস্তিত্ব লাগিদ সে আবোয়া জীবন খাণ্ডা লাগিদ না দো আডি গে লাগতি গিয়া চেদা সে বাকো মেনা হই গে জীবি আর হাসা গে হড়মো যদি হই বাং তাহেন লেনখান দো চেহ বাং তাহেনা আর নোয়া দো দারে দো আবোয়া জীবন রে যাহা চাল আবোন কানা মানে যাহা যে এমাবোন কানাই অক্সিজেন এমাবোন কানা আর বাড়ি কার্বন ডাইঅক্সাইড দো আজ এক হেমায়া নোয়া পরেতে নোয়া দো জল চক্র যাহা তাহেনা ওনা হো সন্তুলনে দহয়া যাহা লেকা কুলি আকাদ দিঞা যে দারে রহয় আকাদ আসে বাঙা আদো লয়ম কনি দারে দো আইমা গান গিং রহয় আকাদ গেয়া নিত গে অনকান সময় কানা যে আবো দারে বন রহয় দাঁড়িয়া চেদা সে দাগ দিন দো হাসা কো লা রে জাদা দিকত বাং হুয়া আর সানাম ঠে নিয়ে গিং আরদাসে আজে আপে হো দারে কো দো রহয় পে গে গাতে আম তিনা দারেম রহয় আকাদ
1: ইন দারে দিন রহয় কা গিয়া মেনখান উনা জাদা দো হা বাইন রহয় কা আদো ইন হো নেতো ইন রহয় গিয়া চেদা সে নেতো হা নোয়া দা জাপু দে কানা সে দা জাপু তে ওনা হাসা কো যাহা ইয়ে কানা কেটেজ বানু আর যাহা ওনে যে নিয়ে দা উল শক্ত বন জম গিয়া উল ঠাবু যাহা রেগে হাঁড়ে নাড়ে বন চাপা গিডি কা এখান দো ওনা কো দারে হে কানা হাঁড়ে নাড়ে আর যাহাই নিম হা নিম হো হাঁড়ে নাড়ে দারে কানা এখান দো নিম দারে মা লাগাও রহয় মা আড্ডি গে দরকার আছে চেদা সে ওনা তেগে আডি ঢের রান মুরগান রেহো দরকার কানা
0: হ্যাঁ নিম তো নংকান জিনিস কানা যা ডর ওনা না জো বাহা সাকাম যত কি আবো রেহে রেনা যত রেগে না রান রেগে লাগা কানা
1: আদো নিয়ে ধা দো ইঞিং কুরুমুটুয়া যে উল দারে নিম দারে কো আর হো এমান তিয়া দারে কো নিতো মা নোয়া দারে কো আলগা তেকে নামো আহা বাড়গে রে যাহা লেকা লাহার ইন লে গিয়া যাহা বন ওনা জম কাতে যাহা বন চাপা গিডি গা ওনা কো অমন কান্তে ওনা দারে কো রহই হুয়ু আহা নিতো দো
0: আচ্ছা হ্যাঁ মা রহয় মে গে না আর আলে হো নেওতা লেমে গাতে যেমন ওনা যজম লে হিজুক মা
1: একদম নেওতা পে গিয়েন আর আর নোয়া কো মা হুইয়েন গে আচ্ছা লে মে সে নোয়া দারে কো বাং বন রহয় খানে আদো হা চে লেকা হানু আবন
0: নোয়া মা যত গে বন বাড়াই গিয়া চাহে টিভি রে এড বন নেলে আসে সোশ্যাল মিডিয়া দারাই তে হম বন বাড়াই গিয়া কি দারে যদি বাং বন রহয় লেখান তিনা হন হইয়া আর নিতো যাহা তিনা গে আবো না যা সিতুং ললো জাস্তি বন নিয়ামে আসে ওনা দো দারে মা রেনা খত কারণ গে হইয়া করনা সে দারে বাং রহয় রেনা ইন্দো নিনা গিন মেন দাঁড়ে যে দারে যদি মিটেং নে মা গে খান দো দোষটি রহয় মে আবো যাহা জানা মাহা বন মানা এদা ওনা রেহো মিটি দারে দো রহয় মে গে আর যদি মিটাং খন বাড়তিম রহে দাঁড়ে কান খান আরো ভাগিয়া যাহা রেগেম চালা যাহাই গে যদি আম সিরফা লেকাতে এম সানাম কানা সেন খাম দারে গে মায়
1: আচ্ছা হ্যাঁ গাতে আর নোয়া তালা রে কাটি ইন লে ধারায়া যে নেতো যাহা আবো যাহা না গে বাপলা করে হো যাহা ওনা সামান বন ইদি ইয়া হ্যাঁ সে এখান নেতো আইমা জায়গা রে নংকান বাপলা হুই নিয়ে লাগা যে সামান বদলতে ওনা দারে ওনা রহয় দারে গে অঙ্কা যেমন হা ওনা উপহার করে কো এমা হাকোয়া আদো নংকা লেখান দো হুই দাঁড়ে ইয়া গোটা গে যত হড় গে সানাম হড় গে মানে দারে কো রহয়া মেখান আবো যত বাড়াই গিয়া বন দারে রেনা চেদ হা কামি কানা চে মহতায় মেনখান আবো দো খালি রড় তেগে মেনখান ওনা দো কামি দো বাবন কামি ইয়া
0: ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱦᱟᱹᱱ ᱫᱚ ᱟᱭᱢᱟ ᱜᱟᱱ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱚᱱᱟᱛᱮ ᱴᱷᱤᱠᱟᱹ ᱠᱟᱛᱮ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱵᱚᱱ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱪᱮᱫᱟᱜ ᱡᱮ ᱫᱟᱨᱮ ᱛᱮᱫᱚ ᱟᱵᱚ ᱱᱤᱨᱚᱲ ᱦᱚᱭ ᱟᱨ ᱚᱠᱥᱤᱡᱮᱱ ᱵᱚᱱ ᱧᱟᱢᱮᱫ ᱠᱟᱱᱟ ᱫᱟᱨᱮ ᱫᱚ ᱯᱨᱚᱠᱨᱤᱛᱤ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱡᱟᱵᱚᱱ ᱯᱷᱮᱯᱲᱟ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱯᱨᱚᱠᱟᱥ ᱥᱚᱱᱥᱞᱮᱥᱚᱱ ᱟᱨ ᱢᱟᱫᱽᱫᱷᱚᱢ ᱛᱮ ᱠᱟᱨᱵᱚᱱ ᱰᱟᱭᱚᱠᱥᱟᱭᱤᱰ ᱠᱚᱫᱚ ᱟᱡ ᱮ ᱦᱟᱛᱟᱣ ᱮᱫᱟ ᱦᱮᱸᱥᱮ ᱟᱨ ᱛᱟᱡᱟ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱢᱮᱱᱟ ᱱᱤᱨᱚᱲ ᱦᱚᱭ ᱚᱱᱟ ᱟᱵᱚᱭ ᱮᱢᱟᱵᱚᱱ ᱠᱟᱱᱟ ᱚᱠᱥᱤᱡᱮᱱ ᱨᱩᱯ ᱛᱮ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱢᱟᱹᱱᱢᱤ ᱟᱨ ᱥᱟᱱᱟᱢ ᱡᱤᱣᱤ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱜᱮ ᱟᱹᱰᱤ ᱜᱮ ᱡᱟᱹᱨᱩᱲ ᱡᱤᱱᱤᱥ ᱠᱟᱱᱟ
1: ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱠᱟᱛᱷᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱛᱮ ᱢᱟ ᱡᱟᱦᱟᱸ ᱵᱟᱲᱦᱟᱜ ᱠᱟᱱ ᱯᱨᱚᱫᱩᱥᱚᱱ ᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱵᱟᱹᱥᱭᱤᱠ ᱛᱟᱯᱢᱟᱱ ᱠᱚ ᱦᱚᱸ ᱠᱚᱢ ᱨᱮ ᱫᱟᱨᱮ ᱠᱚ ᱟᱹᱰᱤ ᱫᱟᱨᱮ ᱭᱟᱜ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱚᱦᱚᱛᱟᱱ ᱮᱱᱮᱢ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱡᱮ ᱵᱟᱛᱟᱵᱚᱨᱚᱱ ᱠᱷᱚᱱ ᱵᱟᱹᱲᱤᱡ ᱡᱟᱦᱟᱸ ᱦᱟᱹᱱᱤᱠᱟᱨᱚᱠ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱚᱱᱟ ᱜᱨᱤᱱ ᱦᱟᱣᱩᱥ ᱜᱮᱥ ᱠᱚ ᱠᱚᱢ ᱠᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱚᱛᱮᱞ ᱥᱮ ᱱᱚᱣᱟ ᱯᱨᱤᱛᱷᱤᱵᱤ ᱨᱮᱭᱟᱲᱮ ᱫᱚᱦᱚᱭᱟ ᱟᱨ ᱜᱚᱲᱚ ᱦᱚᱸ ᱮᱢᱟ
0: ᱟᱹᱰᱤ ᱥᱟᱹᱨᱤᱜᱮᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱛᱮᱫᱚ ᱟᱹᱰᱤ ᱜᱚᱲᱚ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮ ᱫᱟᱨᱮ ᱨᱚᱦᱚᱭ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱡᱚᱞ ᱪᱚᱠᱨᱚ ᱵᱮᱱᱟᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱵᱮᱱᱟᱣ ᱫᱚᱦᱚ ᱫᱚ ᱜᱚᱲᱚᱭ ᱮᱢᱚᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱫᱟᱨᱮ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱨᱮᱦᱮᱫ ᱧᱩᱨ ᱫᱟᱜ ᱦᱚᱛᱮᱛᱮ ᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱜᱮ ᱵᱷᱤᱛᱨᱤ ᱛᱚ ᱥᱮᱴᱮᱨᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸᱛᱮ ᱵᱷᱩᱡᱚᱞ ᱥᱛᱚᱨ ᱵᱟᱲᱦᱟᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱦᱟᱥᱟ ᱥᱛᱷᱤᱨ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱ ᱠᱷᱟᱱ ᱵᱟᱲ ᱨᱮᱱᱟᱜ ᱠᱷᱟᱛᱨᱟ ᱠᱚᱦᱚᱸ ᱠᱚᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱥᱟᱶᱛᱮᱜᱮ ᱢᱨᱤᱫᱟ ᱚᱯᱨᱟᱫᱚᱱ ᱦᱚᱸ ᱨᱚᱠᱟᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱫᱟᱨᱮ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱦᱮᱫ ᱦᱟᱥᱟ ᱠᱚ ᱟᱹᱰᱤ ᱠᱮᱴᱮᱡ ᱛᱮ ᱥᱟᱵ ᱠᱟᱛᱮ ᱫᱟᱜ ᱮ ᱫᱚᱦᱚᱭᱮᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱚᱭ ᱵᱟᱹᱨᱰᱩ ᱥᱮ ᱫᱟᱜ ᱞᱤᱜᱤᱱ ᱠᱟᱨᱚᱱ ᱦᱟᱥᱟ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱴᱟᱣᱮ ᱨᱚᱠᱟ ᱫᱚᱦᱚᱭᱮᱜᱼᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟᱛᱮ ᱦᱟᱥᱟ ᱨᱮᱱᱟᱜ ᱩᱨᱵᱚᱨ ᱥᱚᱠᱛᱤ ᱦᱚᱸ ᱵᱮᱱᱟᱜ ᱠᱟᱱᱟ ᱜᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱵᱚᱱ ᱢᱮᱱ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱡᱮ ᱫᱟᱨᱮ ᱫᱚ ᱱᱚᱝᱠᱟᱱ ᱡᱤᱱᱤᱥ ᱠᱟᱱᱟ ᱡᱩᱫᱤᱢ ᱨᱚᱦᱚᱭ ᱞᱮᱠᱷᱟᱱ ᱫᱟᱜ ᱮᱢ ᱵᱟᱧᱪᱟᱣᱟ ᱟᱨ ᱡᱩᱫᱤ ᱢᱟᱜ ᱴᱟᱺᱰᱤᱭᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱫᱟᱜ ᱨᱮᱢ ᱡᱚᱞ ᱰᱩᱵᱤ ᱦᱚᱸᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱦᱮᱸᱥᱮ
1: ᱮᱠᱫᱚᱢ
0: ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱟᱨᱮ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱦᱚᱲ ᱵᱚᱱ ᱨᱚᱦᱚᱭ ᱢᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱚᱦᱚᱛ ᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭ ᱢᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱢᱟ ᱥᱚᱢᱚᱭ ᱢᱟ ᱦᱩᱭ ᱡᱟᱨᱟᱭᱮᱱᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱱᱚᱝᱠᱟ ᱜᱮ ᱵᱤᱫᱟᱹᱭ ᱞᱤᱧ ᱦᱟᱛᱟᱣᱟ ᱢᱟ ᱛᱚᱵᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱟᱹᱞᱤᱧ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱᱟᱜ ᱧᱤᱫᱟᱹ
1: ᱡᱚᱦᱟᱨ ᱦᱮᱸ ᱟᱨ ᱦᱟᱸᱜ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱤᱡ ᱯᱨᱚᱥᱛᱩᱛᱤ ᱫᱚ ᱠᱟᱱᱟᱭ ᱦᱟᱸᱜ ᱚᱞᱤ ᱢᱮᱧᱡ ᱟᱫᱚ ᱢᱟ ᱛᱚᱵᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱫᱚᱲᱦᱟᱛᱮ ᱡᱚᱦᱟᱨ